0: ठुमक ठुमक मत चलो, आज मत चलो, किसी का दिल तड़पेगा। मुकेश जी की आवाज, फिल्म का नाम कहीं प्यार ना हो जाए।
1: चलो आज मत चलो।
2: यू आर
3: Dit is het weerbericht op Ujala Radio. Vanmiddag blijft het zonnig en heet, behalve in het noorden, waar een noordoostenwind zorgt voor lagere temperaturen tot 28 graden. In de rest van het land stijgt de kwik van 34 tot 37 graden. En tot zover het weerbericht op Ujala Radio.

हाँ है कोई तो बचा जो जीने का मजा यू आने लगा. Yeah, that was the same from Shreya Ghoshal here by the one and only Dunya Ka Mashhoor Hindustani Hit Radio. मैं हूँ अमित जयराम एंड इट इज मेरा और आपके साथ जहां भी हो आप वॉच योगा ना दूं बेंट. Ik zou zeggen, geniet lekker van de dag en geniet van de heerlijke Ghana. Hier on the one and only. Speciaal op jullie. Heerlijke, heerlijke Ghana. En uit de film Simran is dit de stem van Guru Randhawa en Junita Gandhi. En deze Lagadi het Hai.